প্রিয় শ্রোতা, এতিয়া ডিউটি রুমত আছে বিনীতা ডেকা, নিয়ন্ত্রণ কক্ষত আতিকুর রহমান, মনোজ হাজরিকা, আনোয়ার আলী, ট্রান্সমিটারত তিলক চন্দ্র দাস আর বিজয় দাস, এফ এম ট্রান্সমিটারত কৌস্তভ দাস, আর স্টুডিওত আছো মই মিতালী বরবরা। এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক বন্দনা।

জনসাধারণের স্বাস্থ্য সজাগতার দিশত এপোলো এক্সেল কেয়ার হসপিটালের সহযোগত আকাশবাণী গুয়াহাটির অনন্য প্রয়াস। আজি প্রভাতী তরঙ্গ অনুষ্ঠানের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সাত্যকী শইকীয়া, আসন্ন বিশ্ব পরিবেশ দিবস তথা হৃদরোগ, মধুমেহ, কর্কট, দীর্ঘদিনীয়া শ্বাস প্রশ্বাসজনিত রোগ, স্ট্রোক আদির ক্ষেত্রে পরিবেশের প্রভাব, এই সম্পর্কে বিভিন্ন কথা বিতংক জানিবলৈ শুনিবলৈ নাপাহৰিব প্রভাতী তরঙ্গ ইন্দ্রজিৎ দাসর সৈতে আজি পুৱা 9:20 পৰা মহাবাহু শাখাত। একে সময়তে আকাশবাণী গুৱাহাটীৰ ফেসবুক পেজতো পোনপটীয়াকৈ প্রচার করা হ'ব।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত নরূপত আকাশবাণী।

0: যক্ষ্মা রোগ ধরা পেলা, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার বিনামূলীয় পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়াহলে তো গাখিরতে মোহর খুঁটি,
1: মানে
0: তোর কারণে সকল বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর 50% রেহাই,
1: ফুটনি মরা তো তোর এক্তিয়ার।
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
3: গীতমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনাইছো বিউটি শর্মা বৰুৱাৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা বিজেন্দ্ৰ মোহন শর্মাৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ। মহানগর উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহের ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্ট অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লোবলে ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জেলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ করবলে অনুরোধ করা হল।
4: শেষত শুনক মধুমতী গোস্বামীর কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা কৰবী ডেকা হাজৰিকাৰ।

জনসাধারণের স্বাস্থ্য সজাগতার দিকত এপোলো এক্সেল কেয়ার হসপিটেলর সহযোগত আকাশবাণী গুৱাহাটীৰ অনন্য প্রয়াস। আজি প্রভাতী তরঙ্গ অনুষ্ঠানের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তর সাত্যকী শইকীয়া। আসন্ন বিশ্ব পরিবেশ দিবস তথা হৃদরোগ, মধুমেহ, কর্কট, দীর্ঘদিনিয়া শ্বাস প্রশ্বাসজনিত রোগ, স্ট্রোক আদির ক্ষেত্র পরিবেশের প্রভাব, এই সম্পর্কে বিভিন্ন কথা বিতংক জানিবলে শুনব নাপাহরিব প্রভাতী তরঙ্গ ইন্দ্রজিৎ দাসর সুতরাং আজি পুয়া 9:20 মহাবাহু শাখাত একই সময়তে আকাশবাণী গুৱাহাটীৰ ফেসবুক পেজতো পোনপটীয়াকৈ প্রচার করা হব।

0: তার উপর আমার যে হেলথ তার উপর একটা খুব ডাঙর প্রভাব আছে। এইটো বিশ্বর বেলেগ বেলেগ জায়গাত গম পালে যে আমি বিচারো বা নিবিচারো সকলো মানুহে ইজনে সিজনের উপর একটা প্রভাব তোলে, আর আমার আমি যে থাকো বা আমার দেশখন যেনেকুৱা সেই প্রভাবটো অন্য দেশলেও তার একটা বস্তুটো বিয়পি যায়, যেটার কারণে 1972 চনত প্রথম স্টকহোমত ইন সুইডেন তাত আটাইত প্রথম যখন আন্তঃরাষ্ট্রীয় পরিবেশ দিবস হিসাবে, দিবস তেতিয়া হওয়া নাছিলে, এখন ডাঙর সভা এখন পাতিলে, যত সবেই কথা পাতিলে যে আমি বিশ্ব হিসাবে আমার যেটো পরিবেশ সেইটোর বিষয়ে আমি আলোচনা করা উচিত নেকি। আর সেই যখন সভা আসে সেইখানের প্রায় প্রথম যে বিশ্ব পরিবেশ দিবস বলে একটা দিবস অনুষ্ঠিত করা দরকার সেইটে প্রথম আরম্ভ হল। আর 1973 চনত জুনের 5 তারিখ, কারণ 5 তারিখে সেই প্রথম সভাখন আরম্ভ হয়েছিল, সেইকারণে 5 তারিখ দিনটি ললে, জুনের 5 তারিখ সেই দিনটি উল্লেখযোগ্য করলে, আর তেতিয়া প্রায় এই বিশ্ব পরিবেশ দিবসটি উদযাপন করা হয়েছে। এতিয়া আমি সকলোৱে জানো এই কথাটো, স্কুলত পঢ়াই আমি সবে পঢ়ো, সোশ্যাল মিডিয়াত ইয়ার বিষয়ে বহুত ডিসকাশন হয়, আমি জানো যে পরিবেশের আমার উপর একটা ডাঙর প্রভাব আছে, আমার চিকিৎসার উপর আছে, আমার স্বাস্থ্যর উপর আছে, আর অকল আমার ফিজিক্যাল হেলথ যেটো তার উপর নহয়, আমার মানসিক অবস্থা, আজিকালি লড়া ছোৱালী ডাঙর হয়ে আহোতে তেওঁলোকৰ মানসিক অবস্থা, তেওঁলোকৰ এডুকেশন, তেওঁলোকৰ লার্নিং, এইবিলাকৰ সবরে উপর পরিবেশের একটা ডাঙর প্রভাব আছে। তার কারণে মানুষ অল্প সজাগ হয়েছেও, কিন্তু সজাগতাটা এতিয়াও আর বাড়িবলে দরকার, আর হয়তো সেই সজাগতাটার লগত কিছুমান কথাত আমি আর অল্প গুরুত্ব দিয়া উচিত যে এই প্রভাবটাই আমাক কেনেকে এফেক্ট করে। এই বছরের যেটো স্লোগান দিছে, প্রত্যেক বছরে এটা এটা থিম এটা দিয়ে, এই বছরের যেটো স্লোগান সেটা কৈছে যে ইনস্পায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আর ফিউচার, তার মানে আমার যেটো দৃষ্টিকোণ সেইটো আগলে দিছে, ভবিষ্যতলে দিছে, যাতে আমার যেটো সরু চাম যেটো এটা ডাঙর হয়ে আহিছে তেওঁলোকে যাতে এখন ভাল পৃথিবী পাওক, তেওঁলোকৰ যাতে মানসিক সন্তুলন থাকক, তেওঁলোকৰ যাতে স্বাস্থ্য ভাল হোক, সেইটো কথা ভাবি পেলাই যাতে আমি আগবাঢ়ি যাব পাৰোঁ, আমাৰ দেশখনক প্ৰদূষণ মুক্ত কৰিব পাৰোঁ, আৰু আমাৰ পৰিবেশৰ ওপৰত, অকল আমাৰ ভৌতিক পৰিবেশ নহয়, আমাৰ ফিজিক্যাল এনভাইৰনমেণ্টেই অকল নহয়, আমাৰ সামাজিক পৰিবেশ, আমাৰ মানসিক পৰিবেশ, আমাৰ সাংস্কৃতিক পৰিবেশ, গোটেইবিলাকৰ ওপৰত যাতে আমি অলপ এটেনশন দিব পাৰোঁ।
1: হয়, কথাখিনি দেখিলে বৰ সুন্দৰকৈ বুজাই কৈছে। আৰু ইতিমধ্যে আমাৰ আৰু কিছু শ্ৰোতা সংযুক্ত হৈছে। মদ্ৰাৱতী বৰ্মন, আপুনি আপোনাৰ অনুষ্ঠানলৈ আহিছে। সবিতা কলিতা, ভুৱনেশ্বৰ বৈশ্য, কিৰণ চন্দ্ৰ নাথ, আপুনি জেংৰাই মাজুলীৰ পৰা অনুষ্ঠান শুনিবলৈ আৰম্ভ কৰিছে। চৌধুৰীৰ পৰা দৰঙৰ পৰা আজি গুৰুত্বপূৰ্ণ বিষয় অনুষ্ঠান শুনি আছো। মুকুল হাজৰিকা, বৰ্ষাৰ পৰা গুৱাহাটীৰ পৰা মামু মাইনা ৰশ্মিৰেখাই অতিথিক নমস্কাৰ জনাই বাৰ্তা প্ৰেৰণ কৰিছে। অনুষ্ঠানলৈ আহিছে কিৰোট কুমাৰ শৰ্মা। ভদ্ৰাৱতী বৰ্মনে এটা কথা কৈছে, কিছু ক্ষেত্ৰত প্লাষ্টিকৰ অপব্যৱহাৰে পৰিৱেশ ধ্বংস কৰি আহিছে যেন লাগিছে। এই কথাখিনিও আমি বিতংকৈ পাতিম। আৰু আগতে যিটো এটা কথা কৈছে, কৃত্ৰিম খাদ্য, অবতৰীয়া খাদ্য আমি যে গ্ৰহণ কৰিবলৈ বাধ্য হৈছোঁ, সেই কথাটো স্বাস্থ্য সমস্যাৰ জটিল ৰূপ ধৰাত অৰিহণা যোগাইছে নেকি, এই কথাখিনিও আমি পাতিম। কিন্তু আমাৰ পৰিৱেশে আমাৰ সামগ্ৰিক স্বাস্থ্যক কিদৰে প্ৰভাৱিত কৰে, যদি আমি সেইটো কথা অলপ বুজিবলৈ চেষ্টা কৰোঁ আপোনাৰ পৰা।
0: বহুত ধৰণে কৰে, কেইটামানটো আপোনালোকে একপোনপটীয়াকৈ নিজেই বুজি পায়। যোনদিনাই আপুনি দেখিব বতৰ বেয়া হয়, যোনদিনাই আজিকালি AQI বুলি পেলাই আপোনালোকৰ মোবাইলতে এটা নম্বৰ এটা আহে, এয়াৰ কোৱালিটি ইনডেক্স, সেই নম্বৰটো যেতিয়া খুব বেছি উচ্চ হৈ যায়, যেতিয়া 100ৰ ওপৰলৈ যায়, আমাৰ ইয়াততো এতিয়া 300লৈকে গৈছে এয়াৰ কোৱালিটি ইনডেক্সটো, সেইটো হোৱাৰ লগে লগে আপোনালোকে নিজে অনুভৱেই কৰে, উশাহ ল'বলৈ অসুবিধা হয়, যাৰ এজমা বা COPD এনেকুৱা ৰোগ আছে তেওঁলোকে কেতিয়াবা সেইটো বেছি হৈ যায়, হস্পিটেললৈ যাবলগীয়া হয়। চ' এইটো খুব পোনপটীয়াভাৱে আমি যিটো বতাহ উশাহ লওঁ প্ৰত্যেক দিনা, সেই বতাহৰ যেতিয়া কোৱালিটিটো, তাৰ যিটো অৱস্থাটো যদি বেয়া হৈ যায়, আমি লগে লগে আমি নিজে গম পাওঁ, আমি অনুভৱ কৰোঁ। আমাৰ যিটো আমি পানী প্ৰত্যেক দিনা আমি যিটো পানী খাওঁ, সেই পানীটো যদি ভাল পানী নহয়, ছেফ ড্ৰিংকিং ৱাটাৰ যদি নহয়, সেইটোৱে আমাৰ বহুত ধৰণৰ ৰোগ তাৰ পৰা হ'ব পাৰে। অকল ইনফেকচিয়াছেই নহয়, কিছুমান পয়জনাছ এলিমেণ্টো থাকে, আৰ্চেনিক থাকে কেতিয়াবা পানীত, অন্যান্য কিছুমান হেভি মেটেল পয়জনিং থাকে পানীত, সেইবোৰ যদি আমি কেতিয়াবা প্ৰেৰণ কৰোঁ তেতিয়াহ'লে সেইবিলাকৰ পৰাও আমাৰ কিছুমান ৰোগ হ'ব পাৰে। আৰু কিছুমান অলপ ইনডাইৰেক্ট এফেক্টো থাকে, এইটো আমি কথা পাতিম হয়তো। আমাৰ এতিয়া গোটেই পৰিৱেশটো যেতিয়া বদলি গৈ থাকে, মানে আপুনি গাঁৱৰ যদি পৰিৱেশৰ কথা ভাবে, তাত যেনেকুৱা ধৰণকৈ মানুহে নিজৰ জীৱনটো যাপন কৰে, আজিকালি আমি আৰ্বান যিটো আমাৰ চহৰৰ ভিতৰত যিটো পৰিৱেশ থাকে, সেইটো লাহে লাহে বদলি হৈ গৈছে। মানুহে

সভাপতি আর দোলয় বিষ্ণুতীর্থ শ্রী শ্রী অশোকলান্ত দেবালয়। অশোকলান্ত দেবালয় পৃথিবীর ভিতরতে কলিকালত এখন শ্রেষ্ঠ তীর্থ। কৃতজ্ঞে পুষ্করাণী ত্রেতায়ন নৈমিক্ষমতম দাপরে তো কুরুক্ষেত্র অস্ত্র তীর্থ কুল যুগে, অর্থাৎ সত্য যুগত পুষ্কর তীর্থ, ত্রেতাত নৈমিকারণ্য, দাপরত কুরুক্ষেত্র আর কলিকালত অস্ত্র তীর্থ শ্রেষ্ঠ তীর্থ বলে যোগিনী তন্ত্রত লিখা আছে। ভগবান বিষ্ণুর সৃষ্টিরাজি সমগ্র বিশ্বতে বিরাজমান। পুরনি কামরূপর চারিখন বিষ্ণুতীর্থ যথাক্রমে অশোকলান্ত, হয়গ্রীব মাধব, শুক্রেশ্বর আর পাণ্ডুনাথ দেবালয়। অপরোক্ত শ্লোক বাকিরে স্বয়ং মহাদেবে পার্বতী কৌতূহল বকত সদা প্রশ্নর উত্তর দিছিল। তেও সকল তীর্থর ভিতর অশোকলান্ত দেবালয় কলিকালত শ্রেষ্ঠ তীর্থ হিসেবে বর্ণনা করেছিল। সেই বিষয়ে অশোকলান্তই পরম জ্ঞান, পরম তপ, পরম ব্রহ্ম আর পরম পদ দিব পারে। এই তীর্থ পরম যোগ, পরম গতি আর পরম মুখ্য প্রাপ্তির স্থল। অশোকলান্ত তীর্থত ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্র এই তিনিজন দেবতা সন্নিহিত হয়ে আছে। সেই কারণে অশ্বতীর্থর সমান পুণ্যদায়ক তীর্থ পৃথিবীর আন কত নাই। অগ্নির উপাসক সকলে 100 বছর অগ্নিহোত্র যজ্ঞ করিলে যি ফল পায়, কাতি মাহত পূর্ণিমা তিথিত এই তীর্থত বাস করিলে তার সমান ফল পোৱা যায়। এই তীর্থ কিয় অশোকলান্ত হল? পিতা কৃষ্ণ আর এই বৈষ্ণুমতীর পুত্র অতি প্রভাবশালী মহাসুর নরক যৌবন কালতে প্রাগজ্যোতিষপুরের রজা হয়। রজা হয়ে স্বর্গমর্ত আর পাতাল নিজ বাহুবলে করায়ত্ত করে, 16,000 গোপিনীক হরণ করে। শ্রীকৃষ্ণ নারদর পরা এই বার্তা লাভ করে, নিজে অশ্বচালিত রথত সত্যভূমার লগত আহি রজা নরকাসুরের লগত তয়ামে হরণ করে। শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রর দ্বারা সৌভরীর খোঁজ অশ্বক্লান্তত পেলাই বাহুভরী উর্ব সিদ্ধি নরকাসুরক বধ করে। ভগবান শ্রীকৃষ্ণর শ্রীচরণ খনি জগৎবাসী ভক্ত সকলের পূর্বপুরুষ সকলের উদ্ধার করিবর কারণে আর নিজ নিজ কামনা বাসনার ফল পাবর কারণে ব্রহ্মপুত্র নদর পারত পদ স্থাপিত হয়। অশ্বারোহণে আক্রমণ করার কারণে অশ্বর পদচিহ্ন ব্রহ্মপুত্র কাষে কাষে শিলর ওপর আজিও বিদ্যমান। নরকর মৃত স্থানত আজিও অপবিত্র হয়ে থাকিল। সেই কারণে শ্রীকৃষ্ণই ইন্দ্রর হাতর বিচনীখনরে নরকর এই মৃত স্থানটি থাকি দিয়ে পূর্বকী আর উমানন্দর মাজর ঠাইখানি। সেই কারণে অতি পবিত্র বিষ্ণুপদত স্নান দান পিণ্ড অস্থি কাপন আদি করিলে নরকর মৃত স্থানটি দেখা পোৱা না যায়। ইন্দ্রর বিচনীরে গঠিত পর্বতখনের নাম ইন্দ্রকূট, ইন্দ্রাচল বাহার পর্বত হিসাবে জনা যায়। অশ্বক্লান্তে রথক্রান্তে বিষ্ণুক্রান্তে বসুন্ধরে মৃত্তিকে হরণে পাপম তন্ময়া জন্মানি কৃতম। ভগবান কৃষ্ণই খরাত উঠি নরকর আক্রমণ করে বিনাশ করা আর তেওর যুদ্ধ করা আক্রান্ত হই এই ঠাইত জিরণি লৈছিল বাবে এই ঠাইখন অশ্বক্রান্ত নামেরে জনা যায়। আন এক কিংবদন্তি মতে বিদর্ভর রজা ভীষ্মকর জিয়নী রুক্মিণী দেবীক হরণ করে দ্বারকালই উভতি যাওতে রথর ঘরা ক্রান্ত হওয়াত রথ সহ জিরণি লৈছিল, সেয়ে এই ঠাইক অশ্বক্লান্ত হিসেবে জনা যায়। আন এক প্রবাদ মতে অভিমন্যুক বধ করা সময়ত সখা শ্রীকৃষ্ণই অর্জুনক এই ঠাইলৈ লৈ আহিছিল। বহুদূর বাদ অতিক্রম করে অহা কারণে শ্রীকৃষ্ণর রথর ঘোড়া ক্লান্ত হওয়াত এই ঠাইত জিরণি লৈছিল বাবে এই ঠাইখনক অশ্বক্লান্তের নামেরে জনা যায়। বৃন্দাবন ক্ষেত্র এক সূত্রর মতে কামাখ্যা মায়া চক্রর প্রভাবত ইয়ার ওপরে দি অহা বিষ্ণুর রথর গতি বৃন্দাবন ক্ষেত্রত স্তব্ধ হয়ে পড়ে। কামাখ্যা কুণ্ডর 16 ক্রোশ ব্যাসার্ধ দূরত্ব জল রাখি কামাখ্যা কুণ্ডর দরে পবিত্র। হাজোর হয়গ্রীব বিষ্ণুর ক্ষেত্রর পরা অশোকলান্তর এই অঞ্চল সামরি ভদ্রাশ্রবর্ষ অঞ্চলক বৃন্দাবন ক্ষেত্র বলে কোয়া হয়। এই ক্ষেত্রতে কৃষ্ণর ঘোড়া বারবার ক্লান্ত হয়ে পড়ে, ফলত এই ক্লান্তির আওতাতে শ্রীকৃষ্ণর ভরির খোঁজ অশোকলান্ত প্রাঙ্গণত পরি রল। ইয়ে উত্তর গুয়াহাটির শিরর ভাগ্য তিলক পরম বিষ্ণুর পদচিহ্ন। প্রবাদ মতে গঙ্গা গয়া স্পর্শ করি শেষত অশোকলান্ত আঁঠু নললে হিন্দু ধর্মর করণীয় ধর্ম পালন সম্পূর্ণ নহয়। ঠিক এনেদরে দীর্ঘেশ্বরীত থাকা দেবীর পদযুগল স্পর্শ নকরিলে শক্তি সাধক সকলের সাধনার অন্তিম প্রাপ্ত নহয়। এই দুই পদযুগলর অবস্থিতির বাবে উত্তর গুয়াহাটীক পূর্বকাশী রূপেও অভিহিত করা হয়েছে। অশোকলান্ত দেবালয়ত থাকা মন্দির সম্পর্কে এই বিদ্যাবন ক্ষেত্রতে আর পূর্বকাশী অঞ্চলের বিরল প্রাকৃতিক দৃশ্যরাজিয়ে ভরপুর অশোকলান্ত পাহাড়ের অবস্থিত কুর্মা জনার্দন আর অনন্ত হাই নারায়ণের মন্দিরে যুগ যুগ ধরিয়ে এক মহিমামন্ডিত পুণ্যতীর্থ হিসাবে পরিগণিত হয়ে আছে। গুয়াহাটী মহানগরী তথা ব্রহ্মপুত্র নদীর উত্তর উত্তরে মাঝগাঁও অঞ্চলত অশোকলান্ত দেবালয়ের মূল বিগ্রহ কুর্ম জনার্দন আর অনন্ত হাই নারায়ণ। এই বিগ্রহ অশোকলান্ত পাহাড়ের দুই ঠাইত অবস্থিত। কুর্ম জনার্দন পীঠ পাহাড়ের নামনিত ব্রহ্মপুত্রর পারত দক্ষিণ পশ্চিম ফালে আর অনন্ত হাই নারায়ণ

সারগাম ছবিখনৰ গীতটি শুনিলে আর শ্রোতাসকল ইয়ার লগে লগে আজিলৈ কল্পতরুৰ অনুষ্ঠানটির অন্ত পৰিল। এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আইদেউৰ বুলনী।

0: পাশ্চাত্য সংগীতৰ অনুষ্ঠানটি শুনিলে। এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক বিয়লি তিনি বজাৰ আঞ্চলিক বাতৰি।
1: এয়া আকাশবাণী গুৱাহাটী, বিয়লি তিনি বজাৰ আঞ্চলিক বাতৰিৰ সৈতে মই অৰূপ কুমাৰ শৰ্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি নতুন দিল্লীত রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুক সাক্ষাৎ করে। সাক্ষাৎকালত ডক্টর শর্মায় দ্বিতীয়বারের বাবে দায়িত্ব গ্রহণের পাছত অসমের উন্নয়নের যাত্রার বিষয়ে রাষ্ট্রপতিগুলো অবগত করে। তেওঁলোকে দেশের দ্রুততম বিকাশশীল রাজ্যসমূহের অন্যতম হিসাবে অসমে লাভ করা সাফল্য আর অনাগত দিনত এই যাত্রা অধিক শক্তিশালী

কারডম লাকে আকাশমাতি ঘটি মহাবহু বীরটার যুক্তা বীরটায় পড়িয়া বাংলি মদন সিং রংফার চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি দিল্লি কিমিয়া লং আসাম মুগাম মিশন কেপাচিং থা ফান টাঙ্কা ক্রুর ফারু ফ্লিরা ক্রেসি খরত পেন স্নেহেজুরি পু মুগা মিশন পাংচ্যাংল বাংসু প্রজেক্ট পেন হাওয়ার আলু লাখিনী রাসুরি ফোকে বেনিফিসিয়ারিয়াটুম আলি লংপো বাংসু মিশন কাংপুপন আহু ডোনার মিনিষ্টার জ্যোতিরাজে সিন্ধিয়া লাপেন্টে সেন্ট্রেল টেক্সটাইল মিনিষ্টার পবিত্র মার্ঘেরিটা চিটংডল আসাম আমুগা আফান গ্লোবেল ব্র্যান্ড কেসেমার আফান মাথাসি বাংসু মিশন কেপাংচ্যাং পেন মুগা রেশম এক্সপোর্ট সুরি হিনি কিলোগ্রাম পেন কেবাদ মুগা আহম আদর আলিন তিন আলং সুরি থংকে পেনসুরি ফ্লিকেবরা ফো আন কেপাবাদ ফো কিমি মডার্ন রোলিং ইউনিট মাতে মুগা আহন কিফির আমিল কেপাংনি লাপেনতে সুরি ফো হেক্টর আলং লে আলং সুম লাপেন হুয়ালুয়া ঠেংপি আকলিম কে এ আফান কাম পারিডেংলো বাংস পুঠা

চিফ মিনিষ্টাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা কেনিংজিকে বাংসো মিশন পেনহাৱাৰ আৰু চুৰি চুৰি খেতিয়ক মাতে চটিকিয়া ৰাত কেফিৰ কেঠা কাটুম আফান ৰাই কম পল আপেনে চুৰি চিৰা ফাৰুই চিৰা থ্ৰকনেৰ কেপ কৃষক ইণ্টাৰেষ্ট গ্ৰুপ লাপেনে থং কেপ কৃষক উৎপাদন আচং চেংপেন মুগা কেপামান লাপেনে কেফিৰ কেঠা কাটুম আফান চকা মাহিন কেপাংটাং আফান বৰ ইপ ডনাৰ মিনিষ্টাৰ আকেহাই সিন্ধিয়া কেনিংজিকে বাংসো মিশন পেন মুগা কেপাৰেং কেফিৰ কেঠাক লাপেনে লোকেল চনাম চজৰ আটুম জাষ্টিচ লংপ লাপেনে ইণ্টাৰনেশ্যনেল আহাত আলং মুগা আফান মান পেং পেন পনপ বাংসো প্ৰাং চিফ মিনিষ্টাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা চেণ্ট্ৰেল এগ্ৰিকালচাৰ মিনিষ্টাৰ শিৱৰাজ সিং চৌহান আফান চেটং পঞ্চী আছাম আলং এগ্ৰিকালচাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ কেপাচিং থুৰ আফান চিংকি চিংবাই পনল কিচিংকি চিংবাই পনাহুত হাৱাৰ আলং কৃষক কল্যাণ স্কিম আমোখা গ্ৰাছৰুট লেভেল আন আলে কেপালং লাপেনে লাখ পুটি বাইদেউ স্কিম আপুঠাক চিংকি চিংবাই ল কংগ্রেস লিজিসলেচার পার্টি লিডার ওয়াজেদ চৌধুরী আফান আরন আটাং পেন আসাম এসেম্বলি অপোজিশন লিডার আমানা পেং পিল আসাম এসেম্বলি স্পিকার রঞ্জিত কুমার দাস এসি পাচিনিয়া লো পেন্সি ওয়াজেদ আলী চৌধুরী আফান বাংসো আমানা পেং পিল অপোজিশন লিডার আসনসি ওয়াজেদ আলী চৌধুরী আরপু ডেংপো পু বীরতা কেপাচে টাকা থেংনো লামথে পাকলাংল ভুসিক নিফাই ফো আর্নি ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে আর্নি আলং পাচেরা দুনসি হাওয়ার আলো আবেনাই দা ক্রুরিসিয়ানসে থেংপিয়াক লিম কে এ আফান শিখ ডাংল স্টেট গভর্নমেন্ট থেডুং আদাং থেপি থেংপি থেংফ্রাং আকলাম কেসেমার নামপি নামদুর আফান পুথত কেরাই কম আকাম ক্লেম পেন তমন টিপলি কিপে আফান মাথাসি বাংসো আংডেং পারিডেং পনল বাংসো আংডেং মিশন পেন কেপাচুন উন আফান পাতুমি গুহাটি আলং পঞ্চায়েত লাপেন রুরেল ডেভেলপমেন্ট সিনিয়র অফিসার সাতুম পেন পার্লিমেন্টারিয়ান এফেয়ার্স মিনিষ্টার অতুল বরা এসিয়া মাই পাদুপঞ্চি চিংকি চিংবাই পনল বাংসো মাই লং লাখপতি বাইদেউ স্কিম আপুথাক চিংকি চিংবাই পনল পাতুমি বাংসো মাই লং কাপড়ে কাপড়ে ডিপার্টমেন্ট সেক্রেটারি লাপেনে অফিসার সাতুম পেন আপার্টা এনভাইরনমেন্ট লাপেনে ফরেস্ট ডিপার্টমেন্ট এডিশনেল প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট রিহিরদেশ মিশ্রতা চেতং দুল গুহাটি খানাপাড়া জ্যোতি বিষ্ণু ইন্টারন্যাশনেল কলা মন্দির আলং বসিক নিফাই পোয়ারনি আসাম কেবিনেট আঙ্কাং কেপাঠে প্রোগ্রাম আফান শিখ ডাংল গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য কেবিনেট আলং আকিমি আদিম কেলং দুঞ্জি এম এল এ আটুম আফান সেমি পাটেংপো বন্তা কমাত সি আদিম কেলং দুঞ্জিমা বাংসো আলাম পাকলাং ক্লেলাং কেকলাং ডং আলাম কে কেদামতাং আরু চেকলু নিফাই ক্রেহিনিয়ারনি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন রামেশ্বর তেলি অতুল বরা অজন্তা নিউক্লাপেন্টে চরণ বড়ো মিনিষ্টার ফান সেমে ডেংল কেবিনেট কেসেং আফান চিফ মিনিষ্টার গেহাই বিজেপি নেশনেল প্রেসিডেন্ট নীতিন নবীন লাপেন্টে সেন্ট্রেল মিনিষ্টার অমিত শাহ পেন চিংকি চিংবাই পনতাংল গোলাঘাট ডিস্ট্রিক্ট আলং প্রাপজিং পেন আসাম আফ্রাংসি আগর ইন্ডাস্ট্রি পাংনিপো ডোনার মিনিষ্টার নেরামেকর পেন চেলাংসি পাইলট প্রজেক্ট আফান টাঙ্কা ক্রুর থ্রক ক্যাব্রাফলি খরচি বাংসো ইন্ডাস্ট্রি পাংনিপো বাংসো প্রজেক্ট আলং আবেনাই দা সুরি থ্রকসি আন সোসে রিসই জাঙাতুম বরেং ওয়ারসাই কেলং দুঞ্জি আংরিং দো এমএলএ উখিল গগৈ আসারপি প্রিয়দা গগৈ পিনিয়াদা পরফাই থ্রকরা মিনিটিং কয়া পর আরং চেওয়াইল আলাংলি রং কেচেওয়াই হুট আর্টানিং কান থ্রক সিরকে প্রা থ্রক আনল ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন কেপাঠু কেচেপাতে আলং ইন্ডিয়া পেন পি ভি সিন্ধু আমেন আফ্রাংসি আমিনা ফ্রাংসি ম্যাচ কেপাঠু হাইসি সেকেন্ড রাউন্ড আংডেং লিডুনল বন্টা পিন সোমার সিঙ্গুল কেপাঠু আলং লাক্ষ সেন ফার্স্ট রাউন্ড আলং রেমল পিনসোমার সিঙ্গুল আলং পিনি এইচ এস পরুনহি এয়ারল্যান্ড প্লেয়ার পেন চেদানপো লাপেনে আয়ুষ সেটি চাইনা প্লেয়ার পেন চেদানপো পিনি বীরটাকে পানসি ইংটনিক কগলো

লাকে আকাশ পানি গুহাটি মহাবাহু কার্বিং রেঙে বাং লাকে মিডিয়াম ভেবল মিটার্স ফারুপ তিরা ক্রেসি রা টক বরফো কিলোয়ার সালং ফারু ট্রক সিরাই করা সির ক্যাপ লাপেন এফ এম আলং কে ফারুই সিরাই সিরা টকবর ট্রক মেগাহার্স বিনিকে বুসিক নিফাইকে থম থেলাঙারনি

কার্বিয়াং ডেং লং আদন টু সারলাম থেরজি লংপো পিনিয়া সারলাম থেকে থেরুয়া কে সার পুপে ইনার আনেম দো হপল পুপে লাম থেকে মান আকেং হংপ্লি আমারাত আংবং থেরো কে জং হেলে সার সিতামে দোজয় ঠেকঠে লাসনসি ইংনারটা এবয় বাকলে টেটফ্লটরা ইংনামারুম কাজৈলতে আনিং কেহাং পেনকে আহেম ফু আহেম থট চেভাং টুথে মনিটা তুমতা সোয়ারল আতুমকে বাংলে কেথান কেমুম পাদক লেমল তাংতে বাংলংটা কাদুনজুইতা হাই পু আলামথে লাসি সারলামথে পুল থেরো কেসার পুপে ইনার আনেম দহবল পুপে পিনিয়া সারলাম থেকে লাপানি চলো

নমস্কাৰ, আকাশবাণী গুৱাহাটীৰ এতিয়াৰ মুখ্য বাতৰিৰ সৈতে মই পৰিস্মিতা দিহিঙীয়া। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মায় আজি নতুন দিল্লীত রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুক সাক্ষাৎ করে। সাক্ষাৎকালত ড শর্মায় মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পাছত অসমৰ উন্নয়নের যাত্রার বিষয়ে রাষ্ট্রপতিগুলি অবগত করে। ইয়ার পূর্বে মুখ্যমন্ত্রীগুলি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী, কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী জিতিন প্রসাদর সহ আলোচনায় মিলিত হয়। রাজ্য সরকার আর বস্ত্র মন্ত্রালয়ে মুগা শিল্পর উত্তরণের প্রণালীবদ্ধভাবে কাম করে আছে বলে বস্ত্র রাজ্যমন্ত্রী পবিত্র মার্ঘেরিতাই প্রকাশ করেছে। গুৱাহাটীর খানাপাড়ার জ্যোতির্বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরত অহা 5 জুনত মন্ত্রিসভার সম্প্রসারণ কার্যসূচীর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। আজি বিশ্ব বাইসাইকেল দিবস। পরিবেশ সুরক্ষা আর স্বাস্থ্য রক্ষার অন্যতম আহিলা হিসাবে সাইকেলের ব্যবহার তথা ব্যয়সাধ্য, সহজ, নির্ভরযোগ্য আর পরিবেশ অনুকূল পরিবহনের মাধ্যমরূপে সাইকেল চলার প্রতি সজাগতা সৃষ্টি করবলৈ এই দিবস পালন করা হয়। রাজ্যত বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সংগতি রাখি পরহিলৈ প্রায় 1 কোটি গছপুলি রোপণের লক্ষ্য নির্ধারণ।

লুনং ডেং লং আলুন থু মং সিং ক্রু প্যান কে লুন আলুন আরজিক লং পো আলুন আলাম থেকে বুলুরি নে জয়নি আরজিক সিনা।

0: গরু প্রায় সকলের ঘর আছে আর সরুর পরাই দেখিছো। মোর বারো ইটা দেউতা নাই, কিন্তু দেউতাই পশুপালন তো কেন করব লাগিছিল তেতিয়ার পরে আমার শিকাইছিল। এটা আমার ঠান্ডার দিন, এই বস্তা যে আছে বস্তার চলা সিলাই করে গরুক রাখিছিল, গরুক হাওয়া পাব নিদিছিল, বতাহ বরষুণত ভিজিব নিদিছিল। ঠিক সেই আদর্শটো যেনিবা মোর গাত আছে বা মই সেইটো সরুর পরে লক্ষ্য করেছিল। গতিকে এতিয়ালে মোর গরু ছাগলীর বেমার হই বা সেই হই হেরি হওয়া নাই। আর দেউতাই সদায় কৈছিল যে এজনীয়ে পুহিবি ভালক রাখিবি।
1: হয়, মই জানিব বিচাৰিছো যে হাঁহ ছাগলীৰ পৰা আপোনাৰ যিখিনি উৎপাদন হয় সেইখিনি আপুনি কেনেধৰণে আপুনি বিক্ৰী কৰে?
0: তা ছাগলী 15,000লৈকে বিক্ৰী কৰিব পাৰি, তাৰমানে মাংস খোৱা ছাগলীটো, পঠা ছাগলী বা খাহী ছাগলী। গতিকে প্ৰতি বছৰে নহ'লেও মই এবছৰৰ মূৰত হ'লেও 20-25,000 টকা বিহুৰ সময়ত পাওঁ, কাৰণ মই ডাঙৰ কৰি এই ছাগলীটো বিক্রি করো, মরমতে সরুতে বিক্রি নকরো। হাঁহর তো জানেই কণীর দাম, লোকেল কণীর দাম কিমান। মোর ইনকাম হাঁহ ছাগলীর পরে বছরত মানে যদি গড় হিসাব করে 25,000 আহে, কারণ কণী তো মোর সদায় থাকে।
1: কণী, হাঁহর কণী আপনি সদায় বিক্রি করব পারে। আপনি যে কলে আপনার বিহুর সময়ত আপনি ছাগলী বিক্রি করে, সেই ছাগলী বিক্রি করতে আপনার মানুষ আহি নিশ্চয় লই যায়?
0: আছে আমার ওসরত এনেকা এনেকুৱাই কচয়খানা আছে, তাত মোক আগতে 2-3 মাহ আগতে কৈ দিয়ে
1: বাইদেউ, আপোনাক যোগাযোগ কৰে,
0: যোগাযোগ কৰে বাইদেউ বেছি। তেতিয়া মই ছাগলীটো মৰমতে আৰু ঘৰৰ বাকীখিনি মানুহৰো অনুমতি লওঁ, তেতিয়া কয় দি দিয়া বিক্ৰী কৰিম দিয়া, বিক্ৰী কৰোঁ আৰু সেনেকৈ। সেই ধনখিনি মই খৰচ নকৰোঁ বাৰু, বেংকতে থওঁ,
1: নিজৰ বাবে সাঁচি ৰাখে।
0: সাঁচোঁ।
1: গৰুজনীৰ পৰা আপোনাৰ কেনেকুৱা উৎপাদন হয়? গাখীৰ আপুনি কিমান পায়?
0: 7 লিটাৰ।
1: সেই গাখীৰখিনি আপুনি নিজৰ বাবে ৰাখে নে বিক্ৰী কৰে?
0: 2 লিটাৰ ৰাখোঁ গোটেই পৰিয়ালৰ মানুহখিনি খোৱাৰ কাৰণে, আৰু ওচৰৰ মানুহে মানে ঘৰৰ পৰা লৈ যায় আহি।
1: ঘৰৰ পৰা আপুনি ওচৰৰ মানুহৰ তাত বিক্ৰী কৰে?
0: তো ইনকাম মই সেই গৰু চোৱা মানুহজনক দিব পাৰোঁ আৰু।
1: হয়, এজন গৰু চোৱা মানুহ থকা বুলি কৈছে। আপোনাক অশেষ ধন্যবাদ, আপোনালৈ অশেষ শুভকামনা থাকিল। আশা কৰোঁ আপোনাৰ এই কথাখিনিৰ পৰা আমাৰ যিখিনি গয়া মহিলা অনুষ্ঠানৰ শ্ৰোতা আছে তেওঁলোক নিশ্চয় উপকৃত হ'ব। আপোনালৈ ধন্যবাদ। অনুষ্ঠানত এইবাৰ শুনক আকাশী গংগা নামতি দলৰ দ্বাৰা পৰিৱেশিত দিহানাম।
2: নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী গীতাঞ্জলি দেৱী। আমাৰ আকাশী গংগা নামতি দল হয় আমি পৰিৱেশন কৰিব ওলাইছোঁ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: এপোলো এক্সেল কেয়ার হস্পিটেল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
3: শ্রোতাসকলে অসমীয়া ছবিৰ গীতৰ অনুষ্ঠান চিত্ৰগীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহৰ পৰা। অনুষ্ঠানৰ শেষত শ্রোতাসকলক শুনাবলৈ লোৱা হৈছে মন যায় ছবিখনৰ এটি গীত জুবিন গাৰ্গৰ কণ্ঠত।